শ্রোতাবন্ধু শুনন্তু, 80তম স্বাধীনতা দিবস অবসরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝীঙ্ক বার্তা রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ভাবে অতিরিক্ত দায়িত্ব দিয়া যাইছে। এ বাবদ প্রস্তাবকে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি অনুমোদন দিয়েছ। পূর্ণকালীন পুলিশ মহানির্দেশক ভাবে কে বোঝা নাই যাবার থিবার নু শ্রী মিশ্রঙ্কু এই অতিরিক্ত দায়িত্ব দিয়া যাইছে। পরবর্তী নির্দেশ বাহারবার তক শ্রী মিশ্র এই দায়িত্বটি রহবে। এনু জনাই দিয়া যাইপারে যে রাজ্য পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া এবার কাল চাকরি নু অবসর নেউছন। ভুবনেশ্বর লোকসেবা ভবন নু 2026-27 আর্থিক বছর লাগি গ্রামীণ ভিত্তিভূমি বিকাশ পাণ্ঠি RIDF র উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির পহলা বৈঠক গলাকাল হয়ে যাইছে। উন্নয়ন কমিশনর দেবরঞ্জন কুমার সিংঙ্ অধ্যক্ষতা হয়েবার বৈঠকটি অর্থ বিভাগর প্রমুখ শাসন সচিব আর ভিন ভিন বিভাগর বরিষ্ঠ অধিকারী মানে উপস্থিত লে। রাজ্যর নিরন্তর উৎকৃষ্ট প্রদর্শনকে নজরটি রাখিকি চলতি আর্থিক বছরে ওড়িশা লাগি গ্রামীণ ভিত্তিভূমি বিকাশ পাণ্ঠি অধীনটি অয়েতকা প্রকল্প মঞ্জুর করবারকে নাবার্ডকে বৈঠকটি অনুরোধ করা যাইছে। ই কমিটি RIDF অধীনটি আঘনু চালিথিবার আর নূয়া প্রকল্প মানকর লাগি অর্থ অনুমোদন করিছন। ইথি জলসেচন, বন্যা নিয়ন্ত্রণ, সড়ক আর সেতু যোগাযোগ, গুদাম ভিত্তিভূমি বাগির ক্ষেত্রমান সামিল রয়েছে। মুখ্য শাসন সচিব অনু গর্গ গলাকাল লোকসেবা ভবন নথিবার পঞ্চায়েতিরাজ পানীয় জল বিভাগ বুলি করে ভিন ভিন কামর সমীক্ষা করিছন। এই অবসরে মুখ্য শাসন সচিব বিভাগীয় সম্মিলনী কক্ষনু বিভাগর অধিকারী জিল্লা আর ব্লক স্তরনু আভাসী জরিয়ে যোগ দেইথিবার ক্ষেত্রস্তরীয় অধিকারী মানকর সঙ্গে আলোচনা করিকি ভিন ভিন পরামর্শ দেইছন। বিকশিত ওড়িশা আর বিকশিত ভারতর লক্ষ্য পূরা করবারকে অয়েতকা নিষ্ঠা আর সংকল্পর সহায়তে কাম করবারকে সে অধিকারীমানকু আহ্বান দেইথিলে। রাজ্যর শিল্পক্ষেত্র প্রমুখ ভিত্তিভূমি প্রকল্প মানকর কার্যকারিতা বাবদে গঠিত হয়েছে টাস্কফোর্সর বৈঠক লোকসেবা ভবন মুখ্য শাসন সচিব অনু গর্গঙ্কর অধ্যক্ষতাতে হয়েছে। শিল্পক্ষেত্রটি দরকারী মৌলিক ভিত্তিভূমি প্রকল্প মানকর কার্যকারিতার স্থিতি সমস্যার সমাধান আর কাম মানুষ ধারি সময় ভিতরে সারবার লাগি উপস্থিত থাকার বিভাগীয় অধিকারী মানুষ মুখ্য শাসন সচিব নির্দেশ দিয়েছেন। এতে প্রমুখ শিল্প সম্পর্কিত ভিত্তিভূমি আর রাজপথ প্রকল্প মানকর অগ্রগতি বাবদ আলোচনা হয়েছিল। প্রমুখ ভিত্তিভূমি প্রকল্প মানকর কাম সময়াতি বিদ্যুৎ যোগান, রাস্তা সুবিধা, জল যোগান বাগির দেখা দেওয়া সমস্যা মানকর সুব্যবস্থা করিকি প্রকল্প মানকর কার্যকারিতাকে তুর্তি করবারকে টাস্কফোর্স কমিটি বৈঠকটি জোর দিয়া যাইছে। মুখ্যমন্ত্রীকর জন অভিযোগ শুনানি এবার সোমবার দিন বন্ধ রহবা। মুখ্যমন্ত্রীকর অলগা গুরুত্বপূর্ণ কাম থিবানু শুনানি বন্ধ রহবা বলিকি সাধারণ প্রশাসন আর সাধারণ অভিযোগ বিভাগ তরফ সূচনা মিলিছে। আয়বা শুনানি তারিখ গণমাধ্যম আর সংবাদপত্র জরিয়ে লোককে জনাই দিয়া যাবা। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা OSTET পঞ্জীকরণ সময়কে মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফ বড়া যাইছে। আয়বা 23 তারিখ তক পঞ্জীকরণ প্রক্রিয়া জারি রহবা। আঘনু পঞ্জীকরণ সময় আয়বা 17 তারিখ তক ধারিজ করা যাইতিলা। পানিপাগ লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জাগানু বর্ষা লাগি রয়েছে। আজ সম্বলপুর, সুন্দরগড়, ঝারসুগুড়া আর বরগড় জেলানু ঘড়ঘড়ি সহায়তে চড়ক মারিকি জবর বর্ষা হওয়া বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এছনির আঞ্চলিক খবর ইন শেষ হল। আর বেলার আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02। জুহার।
1: বাদ প্রধানমন্ত্রী রেডিও পর মাননীয় শ্রী নরেন্দ্র মোদি ভারত কি জনতা সে করেঙ্গে মন কি বাত আকাশবাণী কে সভি কেন্দ্র ইসে প্রসারিত করেঙ্গে
2: মেরে মন কি বাত আপকে কারণ সচ্চে অর্থ মে আপকে মন কি বাত বন গই হ্যায় আপকি বাতে সুনতা হুঁ আপকে লিয়ে সোচতা হুঁ আপকে সুঝাও দেখতা হুঁ উসি সে মেরে বিচারোঁ কি এক দৌড় শুরু হো জাতি হ্যায় जो आकाशवाणी के माध्यम से आपके पास पहुंचती है। बोलता मैं हूं, लेकिन बात आपकी होती है।
3: याद रखिएगा, रविवार सुबह 11 बजे मन की बात।

এ ধরনের যে কথাচিত্র লিখছি না তোরা, দ্বৈতকণ্ঠরে রাজা হাসন এবং তপমিশ্র অরুণমন্ত্রী গীত রচনাকে সঙ্গীতরে সজাইছন্তি বৈদ্যনাথ দাস। কথাচিত্র লিখছি না তোরা।

0: took the salute at the ceremonial parade. Addressing the gathering, the Chief Minister said the situation in Pakistan-occupied Jammu and Kashmir has made it clear that the decision taken by the ancestors of this part of Jammu and Kashmir to be with India was the correct one. West Bengal Chief Minister Subhendu Adhikari has called upon the people of the state to work together to build a more developed, prosperous and brighter West Bengal. In his Independence Day address through Akashvani Kolkata this morning, Mr. Adhikari extended his greetings to the people of the state on the 80th anniversary of independence. Tripura Governor Indira Sena Reddy Nallu paid heartfelt tribute to the freedom fighters on Independence Day, recalling their supreme sacrifices and urging people to draw inspiration from their courage, patriotism and dedication. President Draupadi Murmu today paid homage to the brave hearts at the National War Memorial on the occasion of 80th Independence Day. The president laid a wreath at the memorial and paid tributes to the martyrs. Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have extended greetings to the countrymen on the occasion of Parsi New Year, Navroz. In a social media post, Mr. Radhakrishnan prayed that this new year brings peace, prosperity and happiness to every family and inspire all to strengthen the bonds of unity, harmony and brotherhood in the nation. In a social media post, Mr. Modi said that the Parsi community's remarkable contribution across sectors has enriched the nation in countless ways. Prime Minister Narendra Modi has remembered Sri Aurobindo on his birth anniversary today. In a social media post, Mr. Modi called Sri Aurobindo a towering philosopher, naturalist, poet and thinker. In men's cricket, India were 101 for 1 against hosts Sri Lanka in the first test of the two-match series at Galle International Cricket Stadium. Earlier, India won the toss and elected to bat. And that is the end of this news bulletin.
1: Sunuthile sambada rilekari prachar kalu akashvani dilliru akashvani bhavani patna prachar karuchu krushi suchana karyakram chasar katha.
2: আজকাল আমার চাষি ভাই বোন মানে মূল চাষ ধান চাষ আর পনিপরিবার চাষকে ছাড়ি করে বাকি বাইনি বাইনি চাষ মানে বি করুছন যেনথুনু সেমানে অতকা পয়সা বি কমে পারুছন সেন্তা চাষ ভিতরে নে গোটে চাষ হলা কুকুড়া চাষ কুকুড়া চাষ ফের দুই প্রকার আছে গোটে খেলা ব্রয়লার কুকুড়া চাষ আর গোটে খেলা দেশি কুকুড়া চাষ আজকাল ব্রয়লার কুকুড়ার মাংসর দাম ঠানু দেশি কুকুড়ার দাম বজারে অতকা আছে হেতি লাগি আমার খুব গুড়া চাষী ভাই বোন মানে দেশি কুকুড়া চাষকে অধিক ধ্যান দৌছন তো আজি আমি এই কুকুড়া চাষ কেনতা করি ভল করে চাষ করমা যেনতা সেদিন ভল মাংস বাহুবা যেনটা কি লোক বেশি পছন্দ করুবে আর বিক্রি বটা বি অধিক হয়ে পারবা যেন চাষা ভাই বোন মানে দেশি কুকুড়া চাষ করে আসছন সেমানে জানিথিবে যে এই কুকুড়া বড়বার লাগি টিকে অতকা দিন লাগসি আর যদি আমি হরবরি করি কুকুড়া জলদি জলদি বড়বার লাগি বজার ঘিনুয়া খাদ্য মা বেলে পচকে কুকুড়ার মাংস আর স্বাদ নে লাগে না আর লোক মানে বি থরেক নেলে আর পচকে নেই ঘিনি আসন না হেতির লাগি আমি দেশি কুকুড়া সাধা হিসাব নে বাইর মনকে চরি বুলি করে বড়বার লাগি দামা বেলে দেশি কুকুড়ার মাংস অসল স্বাদ লাগবা আর লোক মানে বি বেশি নেবে আমার ব্যাপার নু বি আমি অতকা লাভ পাইপারমা তো আজি আমি জানমা কেন কেন গছর পতর এই কুকুড়া মনকে দেলে সেমানে ভল করে বড়ি পারবে প্রথমে আমি দেমা লিম গছর পতর লিম পতর ওষু গুণ বিষয়ে আমি সবে জানিছু মানে লাগি যেনতা এটা ভিনে ভিনে রোগ নেই ধরবার লাগি দরকার হেসি সেনতা দেশি কুকুড়া মানে বি এটাকে খাইলে রোগ মানে সহজে নেই ধরে আর কুকুড়া মানে বি বেশি নেই মরন না রোগর লাগি বলি কহিলি লিম পতরকে ডাল সনে আনি করি কুকুড়ার সামনানে যদি উলেই দৌছু কি না হলে পতরকে টুকরা টুকরা করে কাটি কাটি করে দানা সঙ্গে ভিড়াই করে দামা বেলে বি সেমানে খুশি নে খাই দেবে লিম পতর খাইলে কুকুড়ার দেহিনে চর্বি বেশি নেই আর মাংস বি ভল করে বড়ি পারবা তার সনে বাহারিয়া কুকুড়া মানকর ঠানু যেন রোগ হবার ডর রয়েছে সেটা বি নেই ধরে না দুই নম্বর পতর হলা বৌঁশ পতর এটাকে আমি ডাল সনে কাটি করে দিলে বি খাইসন মাত্র ইথিনে পতর খুব নোকসান হেসি তো এটাকে দেলা বেলে টিকে পরিশ্রম লাগবা পছে টুকরি টুকরি কাটি করে দেবাকে পড়বা আমকে বৌঁশ পতর খাইলে কুকুড়ার হজম শক্তি বড়বা আর সেমানে অতকা খাইবে যাঁথির লাগি সেমানকর দেহির মাংস বি বড়বা যদি এই পতরি মানে খাইবে বেলে সেমানকে আর পানিয়া ঝাড়া নেই না তিন নম্বর পতর হলা অমুতমোড়া পতর এই পতর

0: বড় বহু, এইটা তুম নাঁরে।
1: এতে জলদি কর পাই?
0: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে, আউ এইটা মো কন্ঠীর নাঁরে।
1: কিন্তু জে জে মা, তুম নাঁরে
2: সবু কিছি মো ব্যাংক লকার ফিক্সড ডিপোজিট সবুথিরে ইয়াঙ্কো হিত নমিনি রাখিছি। কালিকু যেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
0: শুভ শুভ কুহ কোন
3: আরবিআই কহে
4: সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।

স্বাধীনতার দিবসর আপনকে অভিনন্দন আর স্বাগত শক্তিরূপার আইজর ভাগ্যে কার্যক্রম শুনে আছে মুই দীপ্তিমুন ঝুয়ার। আজ পবিত্র অগস্ট ১৫ আয় ভারতীয় মানকর কাজে গৌরবর দিন আয়, বিশ্বর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশর গৌরবর দিন আয়। আজ ঘরে ঘরে তিরঙ্গা, মনে মনে তিরঙ্গা, ভাবে ভাবে তিরঙ্গা, জীবন জীবিকা ভিতরে বি

0: আপনকে আমার শক্তি রূপার কার্যক্রম পরিসরকে স্বাগত আর জোহার।
1: জোহার
0: ডাক্তার সাহু, পহলা আমি জানবাকে চাইমু যে চক্ষুদান বেলে কাঁটা
1: সমস্তে হার্ট কিডনি লিভর ট্রান্সপ্লান্টেশন বিষয়ে শুনিছন, কিছু কিছু জানিছন, হলে এই চক্ষুদান বিষয়ে বহুত কম লোক জানিছন। যাহার মূল কারণ হলা যে মরিগলা পরে জনে মলা লোকর আখির কর্নিয়া বা স্বচ্ছ পটলকে অপরেশন মাধ্যমে কাঢ়ি আনিকি আই ব্যাঙ্করে সংরক্ষিত করিকি রক্ষিকি ভবিষ্যতনে দরকার সময়াথি আউ জনে লোকর স্বচ্ছ পটল জনিত অন্ধ ব্যক্তির আখিরে প্রতিরোপণ করবার এই যে প্রক্রিয়াকে চক্ষুদান বলে কহেসন।
0: তো আখির কেন অংশকে আমি স্বচ্ছ পটল বলিকি জানমু চিহ্ন?
1: আমার আখির সামনাকে এই যে কলা ডিমাটা দিশুছে হেটাকে স্বচ্ছ পটল বা কর্নিয়া কহেসন। কাঁ করিকি এটা দেখবার লাগি কাচ বা পানি বাইরি একদম সফা আউ স্বচ্ছ, হেতি লাগি এন্তা নামকরণ হয়েছে।
0: তো স্বচ্ছ পটল জনিত অন্ধত্ব কাঁটায় আরু কেঁথির লাগুন হেসি?
1: ইতার কারণ তো বহুত গুড়ে অছে, হলে আমি কিছু কমন কারণ যেটাকে আমি দেখবাকে পাইছু হে বিষয়ে আলোচনা করমা। সবুথুরু কমনেস্ট হেলা আমার যে সদ্য নবজাত শিশু মানে যদি কোনসি কারণবশত নিজর মার ক্ষীর নাই খাইপারন, মনে কর জনকর মা ছুয়াবেলে এক্সপায়ার করিগলা, কি মনে কর মার ক্ষীর নাই পাঁলা বলে ছুয়াটা মার ক্ষীর খাই না পারে বলে তাকে পুষ্টিহীনতা হেসি, বলে তার আখির ই কলা পোর্সন যেন অছে যাকে স্বচ্ছ পটল কহেসন সেটা ময়লা হয়ে যাইসি বা অস্বচ্ছ হয়ে যাইসি। দ্বিতীয় কারণ হল আমার বহুত গুড়ে ইনফেকশন মানে রয়েছে, যেটাকি ব্যাকটেরিয়াল ভাইরাল ফঙ্গাল সেটা মানে আখিনে ঘা করিদেসি। আর যদি লোক মানে তার অবহেলা করবে, চিকিৎসা নাই করবে বলে তাঁকর সে কলা যে ডিমাটা অস্বচ্ছ হয়ে যাইসি। তারপরে আসলা কেতেটা আমার আঘাত বা ইঞ্জুরি, মনকর রাস্তায় লোকটে যাচ্ছে, রোড ট্রাফিক এক্সিডেন্ট হল, লোকটা মুহ মাড়িকি তলে পড়িগলা বেলে বি তার আখির আঘাত হয়েকি ই কলা ডিমাটা খারাপ হয়ে যাইসি। তারপরে আমি দেখছু যে ছোট ছোট ছুঁয়া মানে নিজের পেনসিল পেন বাড়ি পথর ইথরে বি তাঁকর খেললা বেলে কেতবে গেঞ্জি হয়ে যাইসি বেলে বি আখিরে আঘাত হেসি আউ সেনু ঘা হয়েকি অস্বচ্ছ হয়ে যাইসি। তাপরে আমার যে চাষি ভাই মানে অছন তাঁকর যে জমি মানকে কাম করুছন, লটা বাছলা বেলে হলা কি ধান গছর সে যেন উপর পোর্সনটা যেন সার্প থিসি সেটা বি থরে থরে গেঞ্জি হয়েকি ঘা হয়েযাইসি, আর তাকে চিকিৎসা যদি নাই করবে বেলে বি সেটা অস্বচ্ছ হেসি। তারপরে আসলা কিছু গরম জিনিস, যেটাকি গরম চাহা কফি তোরেন কি গরম পানি যদি অকস্মাত যদি আখিরে ঢালি হয়েগলা বেলে বি আখির ওই কলা অংশটা পুড়ি যাইসি। হেনতা ফ্যাক্টরি মানকে মনে কর কেমিক্যালস মানকে আমার যে ভাই মানে কাম করুছন, অকস্মাত যদি সে অ্যাসিড হলা কি আলকালি হলা কি চূন পানি হলা যদি আখিনে পশি যাইসি বেলে বি রিয়াকশন হয়েকি আখির ওই যেন কলা পুতলারে ঘা হেসি, আর যদি অবহেলা করলে সেটা অস্বচ্ছ হেসি। ইটাকে ছাড়িকি কেতেটা আখি রোগ বি অছে, কেতটা না মানে কহিমি, যেটাকি হল কর্নিয়াল ডিজেনেরেসন কর্নিয়াল ডিস্ট্রোফি, যেটাকি আমার হাতে কিছু নাইন, মার পেটু একা সে ছুয়াটা হেনতা হয়েকি জন্ম হবা আর তার আখির সে কলা পুতলাটা অস্বচ্ছ হয়েবা।
0: তো ডাক্তার সাহু, চক্ষুদান লাগি কিছু নিয়ম কানুন অছে কে?
1: নিশ্চয় চক্ষুদান করবাকে হলে প্রথম কথা হল গোটে স্বীকৃতি পত্র যাকে প্লেজ ফর্ম কহেসন, সেথিরে সে ইচ্ছুক ব্যক্তি নিজর আর নিজর পরিবার গোটে স্বীকৃতি দেবার জরুরি, যাদ্বারা কি পরিবার লোক জানিথিবে যে আমার এই ব্যক্তি মলা পরে তার চক্ষুদান করবার ইচ্ছা আছে। দ্বিতীয় কথা হল গোটে ডক্টরকর আবশ্যক যে কি এই যে চক্ষুদান উপরে সে ট্রেনিং পাইবে। তিন নম্বর হল গোটে আই ব্যাঙ্ক, মৃত ব্যক্তির আখে পাখে গোটে যদি

এতেবেল যাই কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি এবং আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী ভবন পাটনা এথর আসন্ত শুনিবা কেতোটি হিন্দি কথাচিত্র গীত প্রথমে চলচ্চিত্র উপকার শিল্পী মহেন্দ্র কপুর কণ্ঠরে গীত রচনা গুলশন বাবরা সঙ্গীত সংযোজনা কল্যাণজী আনন্দজী চলচ্চিত্র উপকার

0: শ্রোতা বন্ধু, এবে তো সময় চিঠিপত্র পড়িবার। হেলে তা পূর্বর কহি রাখুছি, আমি এই সপ্তাহর সাপ্তাহিকী কার্যক্রমে গত সপ্তাহর চিঠি মধ্য সামিল করুছু। তেবে চলন্তু, প্রথম চিঠিটি রয়েছে সুধাময় আচার্য ভৌণীঙ্কর। তাঁকে লিখি পঠাইছন্তি দুই গোটি চিঠি। ভৌণী লিখিছন্তি, সর্বপ্রথমে আকাশবাণী ভবানীপাটনার সমস্ত কর্মকর্তাঙ্কু মোর স্নেহ অভিবাদন, যুববাণীর উপস্থাপক ভাই ও উপস্থাপিকা ভৌণীঙ্কু মোর বহুত শুভেচ্ছা ও স্নেহ। এই সপ্তাহ মনোরঞ্জনী কার্যক্রমের উপস্থাপনা বহুত সুন্দর হয়েছিল। রচিতা অপা তাঙ্কর সুন্দর উপস্থাপনা ও কার্যক্রমে প্রসারিত সঙ্গীত মধ্য মনছুয়া হয়েছিল। এণু উপস্থাপিকা অপাঙ্কু মোর ধন্যবাদ। এরপরে সাহিত্যায়ন কার্যক্রম মু শুনিপারিনথিলি, এণু এথিপাই মু দুঃখিত। গীতটিয়ে মিতটিয়ে আসিথিবা উপস্থাপিকা অপা রচিতা অপা বহুত সুন্দর উপস্থাপনা করিথিলে। শ্রোতাঙ্কর অনুরোধ এবং কার্যকলাপ মধ্য মনছুয়া হয়েছিল। এণু রচিতা অপাঙ্কু মোর অশেষ অশেষ ধন্যবাদ জনাউছি। বিজ্ঞানিকা কার্যক্রমে উপস্থাপিকা অপা নন্দিতা অপা বহুত সুন্দর হিসাবে প্লাস্টিক উপরে বহুত সুন্দর তথ্য সব জনাইথিলে। প্লাস্টিকর ব্যবহার এবং প্লাস্টিকর উপযোগিতা উপরে সুন্দর উপস্থাপনা করিথিলে। এথিপাই অপাঙ্কু মোর অশেষ ধন্যবাদ। মোটামুটি ভাবরে কার্যক্রম গুড়িক অতি উচ্চকোটির হয়েছিল। আশা করে আগকু এইপরি সুন্দর শ্রুতি মধুর কার্যক্রম শুনিবাকু মিলিব। চালুথিবা শ্রাবণ মাসর মঙ্গলময় শিবঙ্কর অপার করুণা সমস্তঙ্ক উপরে রহিথাও এই শুভকামনা সহ রহিলি। নমস্কার, জয় জগন্নাথ।
1: নমস্কার অপা, আপনঙ্ক স্নেহ ভরা চিঠি পাই আমি অত্যন্ত খুশি। অপা, মনোরঞ্জনী কার্যক্রমর উপস্থাপনা ও সঙ্গীতকু আপন ভাল পাইথিবা সহ রচিতা ভৌণীঙ্ক উপস্থাপনাকু দেইথিবা প্রশংসা পাই অশেষ অশেষ ধন্যবাদ। গীতটিয়ে মিতটিয়ে রচিতা ভৌণীঙ্ক উপস্থাপনা এবং শ্রোতাঙ্ক অনুরোধ ও বার্তাড়াপকু আপন পছন্দ করিথিবা জানি আমি ভারি খুশি। সেহিপরি বিজ্ঞানিকা কার্যক্রমরে নন্দিতা ভৌণীঙ্ক প্লাস্টিক সম্পর্কিত তথ্য ভিত্তিক উপস্থাপনা আপনার ভাল লাগিথিবা জানি আজি নন্দিতা ভৌণী মধ্যে ভারি খুশি অনুভব করুছন্তি। আপনার ভড়ি শ্রোতাঙ্ক স্নেহ মতামত ও উৎসাহ হি আমার প্রেরণা এবং আপনার মধ্যে শ্রাবণ মাসর অনেক অনেক শুভেচ্ছা। এমিতি হি চিঠি লিখুথান্তু এবং আমাকু প্রেরিত করুথান্তু। জয় জগন্নাথ।
0: সুধাময় ভৌণী তাঙ্ক দ্বিতীয় চিঠিতে লিখি জনাইছন্তি, সর্বপ্রথমে আকাশবাণী ভবানীপাটনার প্রত্যেক কর্মকর্তাঙ্কু মোর স্নেহ ভরা শুভেচ্ছা। যুববাণীর উপস্থাপক ভাই এবং উপস্থাপিকা ভৌণীঙ্কু মোর স্নেহ এবং শুভেচ্ছা জনাউছি। গত সপ্তাহে মু চিঠি লিখিলি কিন্তু কেমিতি পৌঁছি পারিলা নাই একথা ভাবুছি। তেণু করে কাহার চিঠি পৌঁছি পারিনথিবার সেই দিনর সাপ্তাহিকী যাহা গত সাপ্তাহিকীরে হয়েছিল ইহা খালি খালি লাগিলা। তথাপি দুইজন উপস্থাপিকা ভৌণীঙ্কর উপস্থাপনা বহুত ভাল হয়েছিল। সেই দিনর বিশেষত্ব সহিত জাণিবা কথার কেতেক তথ্য মধ্য পাইলু এবং সুমধুর সঙ্গীত মধ্য শুণবাক মিলিছিল। আগকু সে লিখিছন্তি, গত সপ্তাহে শিবশক্তি পুরোহিত ভাই গোটে কার্যক্রমে লালপাল পাল এই তিনজন মহান ব্যক্তিঙ্ক উপরে যে তথ্য সব দিয়ে তাহা বহুত ভাল লাগিছিল। ভারতর ঐতিহ্য বিষয়ে মধ্য জাণিবাক মিলিলা। এণুকরি শিবশক্তি পুরোহিত ভাইঙ্কু মোর অশেষ অশেষ ধন্যবাদ ও স্নেহ। এই সপ্তাহে রচিতা ভৌণী মনোরঞ্জনী কার্যক্রমে সুন্দর ভাবে উপস্থাপনা করেছিল। হলে টিকিয়ে ব্যস্ততা যোগ ভাল ভাবে শুনিপারে নি, তথাপি যেতিকি শুনিপারিলি ভাল লাগিলা। সেই দিনর বিশেষতা সহিত সঙ্গীতর মধুরতা থিলা। এই কার্যক্রম সুমধুরতা পাই মু রচিতা ভৌণীঙ্কু অশেষ ধন্যবাদ সহ শুভেচ্ছা জনাইলি। সাহিত্যায়ন কার্যক্রমে আসিথিবা আশুতোষ পুরোহিতর সাক্ষাৎকার বহুত সুন্দর হয়েছিলা। সাহিত্যর পরিচয় এবং মনছুয়া কবিতা সহ অনুভূতি শুনি ভাল লাগিলা। তাঙ্কর এই সাহিত্য পাই সফলতার শুভকামনা জনাইলি এবং উপস্থাপিকা ভৌণীঙ্কু ধন্যবাদ সহ শুভেচ্ছা জনাউছি। গীতটিয়ে মিতটিয়ে কার্যক্রমে উপস্থাপিকা ভৌণীঙ্কর শ্রোতাঙ্কর ফোনরে বার্তাপ এবং তাঙ্কর অনুরোধর সঙ্গীত সব বহু ভাল লাগিলা। তেণু উপস্থাপিকা ভৌণীঙ্কু মোর স্নেহ সহ ধন্যবাদ। ভৌণী আগকু লিখিছন্তি, খেল ও খেলালি কার্যক্রমে বোধ হুয়ে রচিতা ভৌণী থিলে। যুব ক্যারম খেলালি সৌম্য রঞ্জন ত্রিপাঠী ভাইঙ্কর সাক্ষাৎকার বহুত ভাল লাগিছিলা। তাঙ্কর অনুভূতি এবং খেল প্রতি আগ্রহ সহ যুবপিঢ়ি পাই যেউ সব প্রেরণাদায়ক কথা সব কহিথিলে নিশ্চয় প্রশংসনীয়। এণুকরি ভাইঙ্কর উজ্জ্বল ভবিষ্যতর অনেক অনেক শুভেচ্ছা জনাউছি এবং রচিতা ভৌণীঙ্কু এইপরি সুন্দর কার্যক্রম পাই ধন্যবাদ জনাউছি। এরপরে 13/8/2026 লিপ্সা ভৌণীঙ্কর দ্বারা উপস্থিত কার্যক্রম বহুত ভাল হয়েছিল। বিজ্ঞান উপরে যে কার্যক্রম এবং মহাকাশর তথ্য সহ বায়ুমণ্ডল গ্রহ নক্ষত্র এবং প্রকৃতি উপরে যে সুন্দর উপস্থাপনা করেছিলে বহুত সুন্দর হয়েছিল এবং অনেক কথা জাণিবাক পাইলি। এণু লিপ্সা ভৌণীঙ্কু ধন্যবাদ। মোট উপরে সারা কার্যক্রম বহুত সুন্দর হয়ে থাকে।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র সময় বর্তমান সন্ধ্যা ছটা কোড়িয়ে মিনিট হওয়া যাচ্ছি। শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।

0: এবার 6টা সুযোগ সীমাকে উঠেই দিয়া যাইছে, যেনথির লাগি আশায়ী মানে ধারিজ বয়স সীমা তক পরীক্ষা দেই পারবে বলি শ্রী মাঝি কহিছন।
1: সরকারি চাকরি পাইঁ আবেদনকারীঙ্কু অধিকরু অধিক সুযোগ দেবা পাইঁ সর্বাধিক বয়স সীমাকু 32রু 42 বর্ষকু বৃদ্ধি করা যাইছি। তা সহিত ওড়িশা সিভিল সার্ভিস পরীক্ষা পাইঁ যে সর্বাধিক 6টি সুযোগ রয়েছে তাকে উঠাই দেবা পাইঁ আজি মু এই পবিত্র অবসরে মু ঘোষণা করুছি। বর্তমান এই পরীক্ষা পাইঁ সর্বোচ্চ বয়স সীমা পর্যন্ত সুযোগ মিলিব। সেইপরি সরকারি কর্মচারীঙ্কর দেহান্ত পরে অনুকম্পা মূলক নিযুক্তিরে যেউ কিছু কটকণা থিলা তাকু মধ্য কোহল করাযাইছে।
0: রাজ্যের সবু ইলাকাকে জুড়বা লাগি 31,000 কোটি টঙ্কা খরচা থি 3টা প্রমুখ সড়ক ভিত্তিভূমি প্রকল্প লাগি সরকার যোজনা করিছন বলি মুখ্যমন্ত্রী কইছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাজ্যের ভিন ভিন জাগান স্বাধীনতা দিবস পালন করা যাইছে। কলাহান্ডি জেলা ভবানীপাটনার লাল বাহাদুর শাস্ত্রী পড়িয়াঠানে হইতেবার সমারোহ থি উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও যোগ দেইকিরি পতাকা উত্তোলন করিকিরি মিলিত প্যারেডর অভিবাদন গ্রহণ করিছন। সম্বলপুর রিজর্ভ পুলিশ পড়িয়াঠানে হইতেবার স্বাধীনতা দিবস সমারোহ থি খাদ্য যোগাণ আউ খাউটি কল্যাণ মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র যোগ দেইকিরি পতাকা উত্তোলন করবার সহিতে প্যারেডর অভিবাদন গ্রহণ করিছন। বলাঙ্গীর জিলাস্তরীয় স্বাধীনতা দিবস কার্যক্রমটি উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ যোগ দেইকিরি শহীদ মানকর বলিদানকে আইবা পিঢ়ি সোর করবার লাগি আহ্বান দেইথিলে। বরগড় জিলাস্তরীয় স্বাধীনতা দিবস সমারোহটি জিলাপাল আদিত্য গোয়েল মুখ্য অতিথি ভাবে যোগ দেইকিরি জিলার পদ্ম পুরস্কার আউ জাতীয় স্তরটি পুরস্কৃত হইতিবা ব্যক্তিবিশেষঙ্কু সম্মানিত করিথিলে। সুবর্ণপুরর রামেশ্বর স্টেডিয়ামঠানে হইতিবার সমারোহটি জিলাপাল রূপরাজ সাহু যোগ দেইকিরি দেশর অখণ্ডতা জাতীয়তা আউ সংহতিকে সুরক্ষিত রখবার লাগি আহ্বান দেইছন। দেবগড় জিলা ইন্দিরা গান্ধী স্টেডিয়ামঠানে হইতিবার স্বাধীনতা দিবস সমারোহটি জিলাপাল কবীন্দ্র কুমার সাহু মুখ্য অতিথি ভাবে যোগ দেইকিরি জাতীয় পতাকা উত্তোলন করবার সহিত মিলিত প্যারেডর অভিবাদন গ্রহণ করিথিলে। ঝারসুগুড়া জিলা মনমোহন স্কুল পড়িয়াঠানে হইতিবার জিলাস্তরীয় সমারোহটি জিলাপাল কুনাল মতিরাম চৌহান মুখ্য অতিথি ভাবে যোগ দেইকিরি পতাকা উত্তোলন করবার সহিত মিলিত প্যারেডর অভিবাদন গ্রহণ করিথিলে। বৌদ্ধ জিলা সদর মহকুমা স্টেডিয়ামঠানে হইতিবার জিলাস্তরীয় সমারোহটি জিলাপাল বিভূতিভূষণ নায়ক মুখ্য অতিথি ভাবে যোগ দেইকিরি জাতীয় পতাকা উত্তোলন করবার সহিত প্যারেডর অভিবাদন গ্রহণ করিথিলে। নোয়াপাড়া জিলা মিনি স্টেডিয়ামঠানে হইতিবার জিলাস্তরীয় স্বাধীনতা দিবস সমারোহটি জিলাপাল মধুসূদন দাস জাতীয় পতাকা উত্তোলন করিকিরি মিলিত প্যারেডর অভিবাদন গ্রহণ করিথিলে। ই অবসরে হইতিবার ভিন ভিন প্রতিযোগিতার কৃতি প্রতিযোগীমানকু পুরস্কার দিয়া যাইথিলা। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ভুবনেশ্বরর লোকসেবা ভবন রাজ্যস্তরীয় পদক প্রদান করিছন। বিশিষ্ট সেবা লাগি দুইজনকু রাষ্ট্রপতি পদক দিয়া যাইছে। অতিরিক্ত পুলিশ মহানির্দেশক প্রতীক মহান্তি ডিসিপি প্রফুল্ল সিংকু বিশিষ্ট সেবা লাগি পদক দিয়া যাইছে। উল্লেখনীয় সেবা লাগি 12 জন পুলিশ অধিকারী আ কর্মচারীঙ্কু শ্রী মাঝি সম্মানিত করিছন। উপ আরক্ষী অধীক্ষক অতুল কৃষ্ণ দাস, এএসআই পূর্ণচন্দ্র প্রধান, কনিষ্টবল ঘনশ্যাম সাহু আউ অবির মাঝিঙ্কু সাহসিকতা লাগি পদক প্রদান করা যাইছে। পানিপাগ, ঝাড়খণ্ড আর তার পাখর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপরে থিবার অবপাত আজ দুর্বল হবার সম্ভাবনা আছে। ইতার প্রভাবটি আইবা 24 ঘন্টা ভিতরে বিজুলি আর ঘড়ঘড়ি সহিতে বর্ষা হইপারে বলি সুন্দরগড় ঝারসুগুড়া আর বরগড় জিল্লা লাগি সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফেরঘায়। দেশ আজ 80তম স্বাধীনতা দিবস পালন করুছি। দিল্লির লালকিলান জাতীয় পতাকা উত্তোলন করিকিরি দেশবাসীঙ্কু সম্বোধন কলে প্রধানমন্ত্রী। 2047 বিকশিত ভারত স্বপন সাকার করবারকে সংকল্পবদ্ধ হবার লাগি দেশবাসীঙ্কু দেলে আহ্বান। ভুবনেশ্বর রাজ্যস্তরীয় সমারোহটি জাতীয় পতাকা উত্তোলন কলে মুখ্যমন্ত্রী। আউর আইবা 24 ঘন্টা ভিতরে সম্বলপুর সুন্দরগড় দেবগড় সহ
2: সম্বাদ পড়ুছন্তি প্রজ্ঞা পরিমিতা জেনা। দেশের 1 কোটি যুববর্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা প্রশিক্ষণ দিয়াযিব কহিলে প্রধানমন্ত্রী। দিল্লির ঐতিহাসিক লালকিল্লাঠার জাতীয় পতাকা কলে উত্তোলন। দেশের 80তম স্বাধীনতা দিবস অবসরের গণতান্ত্রিক যাত্রা এবং বৈশ্বিক সহযোগ দিগরে ভারতের ভূমিকাকে বিশ্বস্তরের প্রশংসা। ইন্দোনেশিয়া ভূমিকম্পরে মৃত্যু সংখ্যা 38 বৃদ্ধি এবং এফআইএচ হকি বিশ্বকপ্র আজ উদ্ঘাটনী ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাস্ত কলা ভারতীয় পুরুষ দল।

0: ক্ষমা করবি শ্রোতা বন্ধু, সময় বর্তমান স্টুডিও ঘটি রাতে 8:15 প্রচার করুচু ভবানীপাটনাঠারে অনুষ্ঠিত হয়েছে 80তম স্বাধীনতা দিবস পাড়ানোর বেতার বিবরণী, প্রযোজনা সুচিদানন্দ মল্লিক, উপস্থাপনা রঞ্জন কুমার বৈঠারু।
1: শ্রোতা বন্ধু নমস্কার, জিলাস্তরীয় 80তম স্বাধীনতা দিবস 2026 উপলক্ষে আজির বেতার বিবরণী কার্যক্রমকু আপনাদের স্বাগত।

0: শ্রোতা বন্ধু, মুখ্য কার্যক্রম সকাল 9:15 স্থানীয় লালবাহাদুর শাস্ত্রী স্টাডিয়াম ঠারে অনুষ্ঠিত হয়েছিবা বেলে মাননীয় উপমুখ্যমন্ত্রী কৃষি ও কৃষক সশক্তিকরণ ও শক্তি বিভাগ ওড়িশা সরকার শ্রীযুক্ত কনক বর্ধন সিংদেউ মুখ্য অতিথি ভাবে জাতীয় পতাকা উত্তোলন তথা মিলিত প্যারেডর অভিবাদন গ্রহণ করে উপস্থিত জনসাধারণকে উদ্বোধন দিয়েছিলে।
1: জয় জগন্নাথ, জয় মা মানিকেশ্বরী। কলাহান্ডি জেলার উপস্থিত জেলার জেলাপাল মহোদয়, পুলিশ নির্দেশক মহোদয়, এটি উপস্থিত কলাহান্ডির ভাই ভৌণী, মাতৃশক্তি, যুবশক্তি এবং উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথি মানুষ মোর জুহার। আজ 80তম স্বাধীনতা দিবসে কলাহান্ডির এই পবিত্র মাটির তিরঙ্গা তলে প্রথম সেই মানুষ আমি মনে পকাইবা যে স্বাধীনতা সংগ্রাম আমপাই লড়িলে এবং ভারতকে স্বাধীন করিবার যাঙ্ক যোগদান লা জাতীয় পিতা মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বোস, সর্দার পটেল, গোপবন্ধু দাস, মধুসূদন দাস, লালা লাজপত রায়, শহীদ ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, এমতিয়া অনেক জন আম স্বাধীনতা পাই সংগ্রাম করে তাহসহ শহীদ রেণ্ডো মাঝিঙ্কর সাহস আম কলাহান্ডি মাটির পরিচয়, অঙ্গ্রেজ শাসন বিরুদ্ধে তাঁক সংঘর্ষ আম যুবপিঢ়ি পাই খুব প্রেরণাদায়ক। কলাহান্ডি কেবল এক জেলা নুহে কি এক ভৌগোলিক অঞ্চল নুহে, ইয়ে বীরতার মাটি, সংস্কৃতির মাটি, পরিশ্রমর মাটি। ঘুমরা, ধাপ, মাদলি, বনবাদি, দান্দ্রি আম লোককলা ও লোকবাদ্যর আম সংস্কৃতির গর্ব। অসুরগড়, গুড়াহান্দি, তেল ভ্যালির পরিচয়, সভ্যতার চিহ্ন আমার হাজার হাজার বর্ষর অত্যর সাক্ষী। মা মানিকেশ্বরী আম আস্থার কেন্দ্র, ছতর যাত্রা আমার সমাজর একতা ও পরম্পরার জীবন্ত চিত্র। আমার সরকার পাই বিকাশর মূল স্বরূপ হেলা ঘরে ঘরে পানি, ঘরে ঘরে বিজুলি, চাষীঙ্কর ক্ষেতকু পানি, পিলাঙ্কু পাই বিদ্যালয়, রোগীঙ্ক পাই হসপিটাল, পরিবহন ও উদ্যোগ পাই ভাল রাস্তা, যুবঙ্ক পাই রোজগার ও মহিলাঙ্ক পাই স্বলম্বন। ইহাই আমার সরকারঙ্ক সেবা, সুশাসন ও বিকাশর মন্ত্র। কলাহান্ডি আজ কেবল ওড়িশা নুহে, ভারতবর্ষরে কৃষির এক প্রমুখ কেন্দ্র। ধান, কপা, পর্যটন, চাষরু ভ্যালু এডিশন কলাহান্ডি এক অগ্রণী জেলার মর্যাদা পাইছি। কলাহান্ডিরে 71,000 হেক্টররু অধিক জমিরে কপা চাষ হচ্ছে। আগকু কপা ও ডালি জাতি চাষর ইন্টারক্রপিংকু 1,00,000 হেক্টর পর্যন্ত নেবা এবং নয়া আগ্রো প্রসেসিং হব স্থাপনা করিবা আমি।

আমি পিএম সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা আরম্ভ করেছি এবং আজ মতে সন্তোষ লাগুছি যে এতে কম সময় মধ্যে 50 লক্ষ ঘরর সোলার এনার্জি ক্ষেত্রে কার্য করি আমি পূর্ব নির্ধারিত লক্ষ্যক অতিক্রম করে সারিছু। এই কাম দ্রুত গতিরে চালিছে, এই কারণর হাজার হাজার ঘরর বিজুলি বিল জিরো হয়ে যাইছে। আজি হাজার হাজার পরিবার নিজের বিজুলি ব্যবহার করিবা পরে বলকা বিজুলি বিক্রি করি রোজগার মধ্যে করুছন্তি। এই কাম পাই সরকার পক্ষরু প্রত্যেক পরিবার কো 80,000 টঙ্কা লেখায় সহায়তা প্রদান করা যাউছি। এই ভাবরে আমি এই কার্যকু সম্পূর্ণ করুছু। মোর প্রিয় দেশবাসী, আপন মানে জানিলে আশ্চর্য হেবে, আম দেশরে রেলবাইর ইলেকট্রিফিকেশন কাম 1925 মসিহারে আরম্ভ হইতিলা। 1925 মসিহারে ইলেকট্রিফিকেশন কাম আরম্ভ তো হইতিলা, কিন্তু পরবর্তী 90 বর্ষ মধ্যরে অর্থাৎ 1925 রু আরম্ভ করি দীর্ঘ 90 বর্ষ মধ্যরে মাত্র 30% রেলবাইর ইলেকট্রিফিকেশন কাম সম্পূর্ণ হয়ে পারিতিলা। অর্থাৎ 90 বর্ষরে 30% হেলে আমার গতি দেখন্তু। এই লক্ষ্য হাসল করিবা পাই আমার দৌড়কু দেখন্তু। আমি গত এক দশন্ধি মধ্যরে 100% কাম সম্পূর্ণ করে দেইছু। 90 বর্ষরে 30% এবং মাত্র 10 বর্ষরে 70%। এহাকু হি কুহা যায় প্রকৃত কাম। এবং এই কারণরু ডিজেল যাহা আমকু বাহারু আনিবাকু পড়ুথিলা সেথিরে এবে হ্রাস ঘটিছি। সেথিরে সঞ্চয় হেলা, বিদ্যুৎরে আমার ট্রেন গুড়ি চালিলা, পরিবেশকু মধ্যে লাভ হেলা। মোর প্রিয় দেশবাসী, আমি এতিকিরে আটকি যাই না। আমি সারা বিশ্বরে পছুয়া হয়ে রহিবাকু চাহুনু। গত কিছু দিন মধ্যরে আপন মানে খবর শুনিথিবে, ভারত ইন্ধনর এক নূতন ক্ষেত্রকু স্পর্শ করেছি। দেশ বর্তমান প্রথম করি হাইড্রোজেন ট্রেনর শুভারম্ভ করেছি। মতে খুশি লাগুছি যে এহা হেউছি সবুঠারু লম্বা ট্রেন এবং সবুঠারু শক্তিশালী ট্রেন। সারা বিশ্বরে হাইড্রোজেন ট্রেন ক্ষেত্রে ভারত নিজের বিজয় পতাকা উড়াইছে। প্রিয় দেশবাসী, গত 10-12 বর্ষ হব আমি নিরন্তর ভাবে 2047 মসিহার লক্ষ্য হাসল করা দৌড়ুছু এবং এই পথরে গোটিয়ে পরে গোটিয়ে সোপান অতিক্রম করি সফলতা হাসল করুছু। আমি কেবে ভাবি নথিলু যে আমকু এথিরে মধ্যে কিছি অসুবিধার সম্মুখীন হেবাকু পড়িব, কিন্তু গত 10-12 বর্ষ মধ্যরে আমকু অনেক সংকটর সামনা করিবাকু পড়িছি। করোনা ভলি এক জাগতিক মহামারী সারা বিশ্বকু চিন্তারে পকাই দেইথিলা, সবু ব্যবস্থা দোহলি যাইথিলা। করোনারু মুক্ত হেবা পরে যুদ্ধর বিভীষিকাময় খবর আসিবাকু লাগিলা। কেউটি ইউক্রেন তাও কেউটি পশ্চিম এশিয়া, সবুটি উত্তেজনাপূর্ণ বাতাবরণ। আও ভবিষ্যৎ বক্তা মানে তো কে জানি কেতে কোন সবু ঘোষণা করি সারিলে। দেশকু ডরাই রাখিবা, দেশকু ভয়ভীত করি রাখিবা এবং দেশকু চিন্তিত রাখিবা, এথিরে হি কিছি লোকঙ্কু আনন্দ মিলিথায়। ভ্যাকসিন মিলিব নাহি, কোভিডরে লোকে বঞ্চিবে নাহি, কিছি বি হেব নাহি। পশ্চিম এশিয়ার সংকট আসিলা, পেট্রোল পম্পরে পেট্রোল মিলিবনি, গ্যাস মিলিবনি, ডিজেল মিলিবনি, ফর্টিলাইজর মধ্যে মিলিবনি। সারা দুনিয়ার এমিতি অনেক গুজব ব্যাপিথিলা যাহা ভারতর লোকঙ্কু ভয়ভীত করিবা এবং ডরাইবা পাইঁ হি থিলা। চিন্তা ভিতরকু ঠেলি দেবারে কিছি লোকঙ্কু বহুত আনন্দ মিলুথিলা, কিন্তু দেশ দেখিছি যে গত 10-12 বর্ষর সুচিন্তিত যোজনা গুড়িক এবে সফল হেবারে লাগিছি। এতে বড় সংকট সত্ত্বে মধ্যে নাগরিক দেব ভব মন্ত্রকু পাথেয় করি আগকু বড়িথিবা ভারত সফল হইছি। আমি কেবে ভাবি নথিলু যে এভলি সং